কসম খাও কি 2 মাহিনে কব্বনি দূর হইব, কসম খাও কি 2 মাহিনে কব্বনি দূর হইব, কসম খাও

0: আরে রাজাবা আরে লাগত দিন দুপহরি আম বহনি না হই করে
1: আরে কাহেন রে তনি কসকে আওয়াজ দে
0: আচ্ছা আওয়াজ দে আরে আইলি হাম পুরবা কেওয়ারা সে আরে মালকিনে
1: কেন বড় হ তনি কসকে গহরাউ রে